0: বুঠি পেজ লকডাউন থান কিগেন জুও সোলা তেনে ইয়াং থাকবে সিচি টপ টু কেসি কি কি কিরাল গাওয়ে লুদে মিচি পে ছক সিয়ে বসি না কি কি গাওয়া তে সিম না নিয়ানে চেসু কিনি মিচি লমসু সি না লারিয়া টুকি গিবে ইচি চেছো
1: Hey,